এবো আকাশবাণী লেন কাসতং ইজরং সেতনটা সিনে সনা সুলসানজাত সজুং ইস গেলডেন লস্কা কালন পো নিতিন গটকার ইস দ্রিং জুজিলে কার্গ্যং কুং ফুদিন ইয়ত খানি লাসির গুনি তাতক সাত আলেন জাত নো খিয়াং টানালি ব্রেক থ্রু ইয়াং না চোক সিংস কোনে গ্যাং কুং ফুদিন ইয়ত খান বো সনা সাচি গা জুম খানি জাত গনা আথু জাত নো ইতু সজুং লন পো সারফেল পগুন তং ইয়াম পো জেলতা সালেনজি জুজিলা টানাল ছাচং ডুপচেস নে লে তং শ্রীনগর পারি ইউলে দানি জুংলাম ছেনমো লো গং পে ফিয়া ফেস তে লুইসিস মাছাত ইউলি সুংস্কে বিথোগা খাকমা ছেনমো জি গুরচে নো মলা জাত

টিগ্রিম মিসপেনাং দাসাচুসুর টুকা আকাশবাণী দিল্লি নে হিন্দিতং অংরেজি না আনাচুল টুকতাং স্কর্মা শ্রীকা জিংপে সংস্কার টিগ্রিম সানাজাত এ টিগ্রিম নাং তুসকিউন যোগা চস্তে খামসে থাংসপো বোরচেস তংডেলতে তামডেল ইয়াং এনা টিগ্রিম নাং লেট সং এ সোনাম লাসকুংসে স্পুন বোস কোজাবস শকিল উল রহমত তং এম্পো তুসোমে জোথাপসকুন সাজিং বাতকে তে ছাকলাস সাচেস নাং চামজিক ফান্তোক্স ইন ইসকোলা টিবাটিলানে টিগ্রিম সানচেসলা ফুলেন ডিগ্রিম ফুলকান কঞ্চক রেকজিন ডিগ্রিম একো রিকসাদ খান সোনাম আংচুক টুকটং স্কর্মা জিপচিকা মাকমি খেউটুমনি ডিগ্রিম নাঙা ফিলিমে লোরিক এদন টং স্কর্মা চোয়ে কা লাদাখ সানা না চুলতং দিলচাত সাইফুদ্দিনে সালকানি লোরিক সানা যা ছুসোদ এরদন টং ফেদেকা আকাশবাণী শ্রীনগর নে এরদন টং স্কর্মা জিপচিকা উদিন আনা চুলতং দাপসরা সানি ছুসোদ গিয়াদেকা জুনুগুনে ফিয়া ডিগ্রিম সানা যাত এই ডিগ্রিমে নাঙা তুসে শ্রীথাপস চোচেস্তং দিল তে তামডিল ইয়াংনা ডিগ্রিমে নাঙা চুকনিসপে ইকিউকসেনা আং তংপো বিংকান লোপটুক কুঞ্জেস আংমুতং পদ্মা লারুনিয়ামপো টিবাটিলানি ডিগ্রিম সানচেসলা ফুলেন ডিগ্রিম ফুলকান গুন ডোলকার লামুতং সেনিং লামু ডিগ্রিমে করিকজাত খান লোপজং নামগেল ইগিয়াতং ফেদিকা তামচুস ডোলমাতং থোপাগুনি সালকানি ডোগলোরিক আকাশবাণী দিল্লিনে ইগিয়াতং স্কর্মা জিপচু জাঙাইকা সমাচার সন্ধ্যা নিউজ এট নাইন তাং উদিন আনাচুলগুন ইয়াং ডিগ্রিমেস তিংযুকপেকা সানি সুচুর গুদং ফিটনি সুচুকপা গুরুপ টোলমাতং থোপাগুনি সালকানি জুংলোরিক সানচেসলা ফুলেন ডিগ্রিম তংপে গুজুকপেকা স্কাদুই ছুসোদ অর্দুন তং স্কর্মা সুমচু সোকনি সিকা রোশনি অর্দুন তং স্কর্মা সুমচু সোবদুনিকা গাজে ডিগ্রিম গণেশকর তৎপানাং জিন ডিগ্রিম অর্দুন তং স্কর্মা জিপচিকা সানাজাত এই ডিগ্রিমে নাঙা সেবং সাম্পেলি সালকানি সুঙ্গুর মজিদ শোলা তং থোপাগুনি ফুলকানি নাদিকালি ইয়ং ডিগ্রিম স্তিংযুকপেকা গুরুপ নামগেল তং থোপাগুনি ফুলকানি চসলু সানচেসলা ফুলেন আকাশবাণী দিল্লিনে রিগিয়াদেকা সমাচার প্রভাতং মর্নিং নিউজ রিগিয়াতং ফেদিকা সঞ্জিন দোলকর তং থোপাগুনি সালকানি জুংলোরিক রগুইকা লাদাখ সেনা আনাচল রগুদং স্কর্মা শিকা ছেপেদে লাসনিস কোলানাচল সোনা মাংচুক তং থোপাগুনি সালকানি লোরিক সানাজা ছুসোদ রগুইকা রগুদং ফেদিকা ফিলিমে লোরিক শ্রীকা এফ এম গোল্ড দিল্লি ডিক্রিম সানাজাত ইমে ছুসোদ চুগনিসিকা ফিলিমে লোরিক চুগনিস্তং ফেদেকা এন সি ই আর টি চিন্দাক জাতখানি ডিক্রিম উমাঙ্গে খাক চিকস্তং সুমগিয়া সুম্পা সানচেসলা ফলেন আকাশবাণী দিল্লিনে চিকেকা হিন্দিতং অংরেজি না আনাচল চিকতং স্কর্মা শ্রীকা মাকমি খেউটুঙ্গনি ডিগ্রিমে নাঙা ফিলিমে লোরিক নিস্তং ফেদেকা স্কুলনাথ সেবং নুরবি সালকানি লু ইয়ংতে স্তিংনে সিরিং ডোলমাতং সেবং ডোলমা ইসকি সালকানি লোরিক সানাজাদিন ইয়ং ডিগ্রিমে স্তিংযুক পেকা ইমে ছুসোদ নিস্তং স্কর্মা গাপচু গাঙাইকা লাদাখ সানা আনাচল সানাজাদিন ডিগ্রি মিসপে গজুকপেকা ফেদ ছুসোদ শ্রীকা লাদাখ সেনা আনাচল সঙ্গাদং স্কর্মা শ্রীকা স্পটলাইট ডিগ্রিম সানাজাত সঙ্গাদং ফেদেকা ফিলিমে লোরিক গাজে ডিগ্রিম গণেশকর সঙ্গাদং স্কর্মা গাপচু গাঙাইকা সানাজাত আকাশবাণী দিল্লিনে টুকেকা হিন্দিতং অংরেজি না আনাচল টুকতং স্কর্মা শ্রীকা কমিউল পেস কাতলুন ডিগ্রিম সানাজাত ই ডিগ্রিমে নাঙা লাদাখ সে ই ডিগ্রিমে নাঙা লাদাখ সে দন্তং এ নাঙা নিউট্রিয়েন্ট ভ্যালু ইয়াংনা চুৎসাত তংডিল তে তামডিল ইয়াংনা ডিগ্রিমে নাঙা স্কুজাব সেবং নুরবুতং ইয়াম্পো টিবাটিলানি ডিগ্রিম জিগাং সানচেসলা ফুলেন ডিগ্রিম ফুলকান গুন থিনলেস তানজিন তং দিসকিত টোলকার ডিগ্রিমে করিকজাত খান সোনাম আংচুক টুকতং স্কর্মা জিপচিকা মাকমি খেউটুঙ্গনি ডিগ্রিমে নাঙা ফিলিমে লোরিক রন্তং স্কর্মা চোয়কা লাদাখ সেনা আনাচলতং দিলচাত সিরিং লামুতং থোপাগুনি সালকানি লোরিক সানাজাত ছুচোর তুনতং ফেদেকা আকাশবাণী শ্রীনগরনি তুনতং স্কর্মা জিপচিকা উদিন আনাচলতং দাপসরা সানি সুচুর গিয়াদেকা বাল্টি ডিগ্রিম মেন্টো সার্বু সানাজাত রিয়াতং ফেদেকা স্কালজাং ডোলকার তং সোনাম ডোলমাং ইসকি সালকানি জাবরি লোরিক ইয়াং ডিগ্রিমে স্তিংযুকপেকা সানি ছুসোদ গুদং ফেদনি সুচুকপা সেবং ডোলকার তং সেবং থিনলেস ইসকি সালকানি জংলোরিক সানচেসলা ফুলেন কাসাই গুণিন পিন গাজি দিনে ডিগ্রিম মিসপাতং থরে ডিগ্রিম গণেশ করগুন গাজি আকাশবাণী লেনে জুঞ্জিকতং ইন ফিতগো ছুসোদ টুক ছাদুক কাসাতা আকাশবাণী দিল্লিনে হিন্দিতং অংরেজি না আনাচল সানাজাত

0: تیو جستے تے سکت ماں پوچھ گا تا پھانس تے لزو جو تا دخصا سکت نور بو کلتس گا تا چو گلا یود نا بات گوش خچن دکتے نے بات نا تیو تم تو پ بچے سے گا تا شت سال اس کا نا تا یونگو گلا سپل کین چے چن گلا لے کا نا تا دمبے نا تا یون سٹنگ مو گلا چا یونگو گلا یون ات کزو نا تا دخصا شم چوس لا باگ وٹ گا تا داو چوس کن گا شت سال تے گا تا نا تا یونگو گلا سپل کین چے نکتے نے تے باگ وٹ نا تا پھے تھا گا تے تنی پروسیسنگ چوس تے تے پیکیجنگ گلا چوس تے تے نا تا مارکیٹ نا ٹھم سے نا سال لا تیو তো মা গেলা দিনছে নকনি ইংগো গেলা স্পেলিং আছে স্কাপসিও তো নলে তেনা চলাতা চুলি কুশি কা শেষ চাল না খাস করতে নে চুলি উলাখছে তেনে গাতা জে টেক চকন রক্ত করপনি নকতেনা চলা হালমান ল জে টেক ছাছে জেনো তেনে দক্সা তে উন গাতা তেনে ডিমান্ড মানে চিগালং গাতা ডিমান্ড মাটক করতে নে তে চুলি উন কা গাতা তে উঞ্জ চিজং জু প্রসেসিং আং চং এন্ড গাতা স্কাম চং এন্ড নো ইয়া গাতা চুলি জ্যাম চং এন্ড নো জুম জুস চান নো তে সুস দক্সু দরুং গাতা মামং পো স্কাপস গ্যালা ইউতে নো চুলি কুশু ইন্তা গাতা আয়ং লাগরা মাং পো জিকতে নে সাকত সস্তং উন গা চুকতে লোসুম জি দিয়া নো গাতা তে কানে স্টন টক কো গা গাতা খাজেস কুন ইউতে গুজুক দানোয়াল সম্পাতে গাঁতা চিনচা দি না তেনে মানে কানাল কানাল মানে সামসি গাঁতা সাক্ষাৎ না তে কালতে চুলি তা বাজাত না কা জায়গায় না গাঁতা পটেনশিয়াল ইউ সাম চোখ দাসা চুম করো না গাঁতা চুলি গেলে সার সম্পাতে চোখ কেসে চাল না তেনে লাঞ্চ গাঁতা তে গা মেহনত যাতে তিন নে তিনি ইয়ং চুলি ইউন ছাছিস মানে গাঁতা মাংপো বর্ষন দিক চোখ আসিস মেয়ে সির গাঁতা তে না তুসে গাঁতা লুত কুম চুগিন চোচিস তিনি চুলি ঘোর চুচিস গাঁতা ট্রেন গ্রাফটিং চোচিস বার্ডিং চোচিস গাঁতা চিরকা তেন তে সঙ্গা গাঁতা চুইন ছিল না তেন দেম্বে না গাঁতা সাক্ষাৎ না শুনতে মা ইউঙ্গো গেলা ইয়ং সেজন তেন দাসে শুনু মামা পুজি কাউ লাস্তাম বেদ না গমিউলে জুসাত না তেন দেম্বে না চেক থুকসাম সালতে গাঁতা সন্তুক খাকচান কাউ গাঁতা ফান্তোস চান দিক দুক তেউ কে শেষ সালতে তেউ কা ইউঙ্গো স্পেল চেসে গাঁতা সন্দ্র জাত গোস
1: কাসা তুজে শেষ কুজাব শিকিল উলে মাস কুন তেন দেরিং রাং জিং পে সুস কা দিরিং রে মিনা আশকু জাতে তেনে দাং দিরিং তুস সমে জো তাপস মুন তেনে সাজিং বাকি তে চাকলা জাচিস মিনা কাজু শি আং গাঁতা কোলা দিন ইয়াং তে গুন তেনে সিরকা না জিন চা কলচেস নাং ইয়াং পুঙ্গিয়াং পু ফান্তোস মুন লে জাচিস তেন গালাং গে সং মলা তেনে মা জিপসাল মোলা জাস
2: লোন

নরসিংহচরাঙে সাইফউদ্দিন সালকানি লু সানাজাজ গাজে আকাশবাণী লেনি জুয়েনরিকতা ইন পেতাওয়াচ্ছ সোত উর্দুন্তং স্কলমা জিপচু ছাদু কাসাতা আকাশবাণী শ্রীনগর নে উদিন আনাচলতং তপসরা সানাজাদ।

দাসং সিরাং জুনগুনি ফে ডিগ্রিম সানাজাস ডিগ্রিম ফুলকানগুনি পিন ডোলকর লামো তং সেরিং লামো ডিগ্রিমে কৌরিক জাত খান লোপসং নামগেল গাজে আকাশবাণী লেনি জুইনজিক তাং ইন সানি চোত উগ্যাতং ফেচ্ছাদ কাসাতা চোত উগ্যাতং স্কর্মা জিপচু জাঙাচুকা তামচুস ডোলমাতং ঠোপাগুনে সালকানে ডগলোরিক সানাজাত